0: Ժանավան նորոչյանի կանալ հաշտ է մեր բաշվտ, գել հավոտանաբոտ եմ ժում էրա բեհդինամ չենդին, բաբեցանվեպ սերնության դասպետք։
1: خلکی بین آبادان کنیم تا ایبتی دوباره اداره سر بخواهد زاخو کو خطانو که خلکی به درستایی نشیا سر دانه گونید خواب کنو
0: اگل پیش بچونه پی واجوات نابرا ترکیه و پیکه کنزا والاتین کو گندین خواه چول کرینین بعدینا دخواست کن ریک بدنوان بزفرن سر وارین خواه درباره آریشا پانزینه لشنه پرلمان عراق چاورای پیش نیارین هولیر و بغداد بریاره لجنه دوی هفته داد گل بر پرسن وزارت سامان سروشتی و نفت عراق کم ببید.